0: বাতসালিয়া পোখরা ক্লিনিক নিউ রোড পোখরা ফার্টিলিটি হোপ লাইন 01-597-06-11
1: বাজে দেখি নাতি সম্ম পাইনা মইলে কুনে খোট তেসাইলে অনে জস্তো গহনা কিন্ন যাওয়াই রূপাকো
2: টাইম চেক
3: এতি বেলা পূর্বাহ্নকো 10 বাজেকো ছ
4: यस टाइम चेक का प्रायोजक रूपाकोट ज्योति सुनचादी दुकान महेन्द्र पुल पोखरा
5: किन्नुस अब ढुक्कले सुन का गहना गए अब रसायन केडियम राख्ने समय